0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। দেশে 7.8% অর্থনৈতিক বিকাশের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়ে শ্রী মোদী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তা সত্ত্বেও যুদ্ধ সংকট এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার পরেও ভারত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। সরকার ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখা সর্বোচ্চ সীমা 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল নির্ধারণ করেছে। পশ্চিমবঙ্গে প্রশাসনিক কাজকর্মে স্বচ্ছতা আনার লক্ষ্যে রাজ্য সরকারের সমস্ত চিঠিপত্রে আধিকারিকদের সুস্পষ্ট স্বাক্ষর ও নাম ও সহ সিল বাধ্যতামূলক করা হয়েছে। ইরানে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ, চাবাহার সহ একাধিক এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নেপালের হরপাবানে বিধ্বস্ত এলাকাগুলি থেকে উদ্ধার হওয়া দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ নমুনা পরীক্ষার কাজ শুরু করেছে 19 সদস্যের ভারতীয় ফরেন্সিক দল। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অপ্রয়োজনীয় সোনা কেনা, বিদেশে বিবাহ অনুষ্ঠান এবং অবকাশ যাপনের জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আবেদন জানান। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশকে আত্মনির্ভর করে তুলতে স্বদেশী পণ্যের ব্যবহার বাড়াতে হবে, আরও গুরুত্ব দিতে হবে দেশে উৎপাদনের ওপর। ভারতের 7.8% অর্থনৈতিক বিকাশের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে শ্রী মোদী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তা, যুদ্ধ, সংকট এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন সত্ত্বেও দেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
1: দেশবাসীয় তো বহুত বহুত বধাই। 7.8% গ্রোথ, দেশ খুশিও সে ভর গয়া হ্যায়। লেকিন দেশবাসীয় কো মে বধাই দেতা হুঁ উনকে সংকল্প শক্তি কে লিয়ে, উনকে পুরুষার্থ কে লিয়ে। এক সামূহিক শক্তি কা প্রতিবিম্ব হ্যায়। দুনিয়া युद्ध में डूबी हुई है, चारों तरफ युद्ध की खबरें आ रही, विश्व संकटों से घिरा हुआ है, सप्लाई चेन पूरी तरह डिस्टर्ब है। 2020 में कोविड काल से लेकर अब तक कहीं पर भी स्थिरता नजर नहीं आ रही, उसके बावजूद भी भारत तेज गति से प्रगति कर रहा है।
0: প্রধানমন্ত্রী বলেন, দেশের কিছু মানুষ হতাশা থেকে মিথ্যা প্রচার করে চলেছেন, তবে বর্তমানের কঠিন পরিশ্রমের ফলেই আগামী দিনে দেশের যুব সমাজের স্বপ্ন বাস্তবায়িত হবে। জাতীয় বিকাশে নাগরিকদের অবদান যুগিয়ে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নীতি ও উদ্দেশ্যে কোনো ভুল নেই, দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ভারত আরও শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠবে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। দুদিনের এই সম্মেলনে টিম ইন্ডিয়ার ভাবনাকে আরও সুদৃঢ় করতে এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর আলোচনা হচ্ছে। উদ্যোগ নেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নযোগ্য কর্ম পরিকল্পনা গ্রহণেরও। সম্মেলনে 4টি ক্ষেত্রের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলি হল জল পরিকাঠামো।

প্রকল্পগুলির সঠিক সময় বাস্তবায়ন, জলসঞ্চয়, জনভাগিদারি, ক্যাচ দ্য রেইন, স্থিতিশীল পানীয় জলের উৎস এবং দ্বিতীয় পর্যায়ে জলজীবন মিশন। সরকার ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখার সর্বোচ্চ সীমা 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল নির্ধারণ করেছে। চলতি মাসের 15 তারিখ থেকে শুরু করে 30শে নভেম্বর পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। তবে বিশেষ চাহিদার কথা মাথায় রেখে কলকাতা এবং সংলগ্ন মেট্রোপলিটন এলাকায় এই মজুত সীমা 4,000 কুইন্টাল বহাল রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মজুতদারি ও কালোবাজারি রোধ এবং সরবরাহ পর্যাপ্ত রেখে চিনির দামে স্থিতিশীলতা আনতে উপভোক্তাদের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলে সরকার জানিয়েছে। বর্ষার মৌসুমে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে কান্ডা এক্সপ্রেস এবং সড়ক পথের মাধ্যমে সংরক্ষিত মজুত ভান্ডার থেকে পেঁয়াজ ছাড়া শুরু হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, 3,000-এর বেশি পেঁয়াজ চাষীকে সরাসরি 210 কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ছত্তিশগড়ের রায়পুর সফরে যাবেন। রায়পুর এইমস এর তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর সহ বিভিন্ন বিভাগের ডাক্তারি পড়ুয়াদের হাতে ডিগ্রি তুলে দেওয়া হবে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস চলতি মাসে নতুন দিল্লিতে আয়োজিত 18 ব্রিকস শিখর সম্মেলনে যোগ দেবেন। ভারতের সভাপতিত্বে আগামী 12-13 তারিখ ভারত মণ্ডপমে এই সম্মেলন হতে চলেছে। ব্রিকস গোষ্ঠীভুক্ত সদস্য এবং সহযোগী দেশগুলির নেতাদের এক ছাদের তলায় আনা ছাড়াও সম্মেলনে বহু অতিথি যোগ দেবেন। এবার ভারতের সভাপতিত্বে ব্রিকসের এই সম্মেলনের মূল ভাবনা হল বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। উল্লেখ্য, অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে ভারত এর আগে 2012-16 এবং 2021 সালে এই সম্মেলনের আয়োজন করে। এবছর 1 জানুয়ারি ভারত চতুর্থবারের জন্য ব্রিকস সভাপতির দায়িত্ব পায়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রশাসনিক কাজকর্মের স্বচ্ছতা আনার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত চিঠিপত্রে আধিকারিকদের সুস্পষ্ট স্বাক্ষর ও নাম সহ সিল বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের এই নির্দেশিকা রাজ্য ও জেলা স্তরের সব দপ্তর ও বিভাগে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সমস্ত সরকারি চিঠিপত্রে আধিকারিকের স্বাক্ষরের পাশাপাশি নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। একই সঙ্গে ব্যবহার করতে হবে আধিকারিকের পদ সহ পুরো নামের সিল। রাজ্যের আসন্ন পুর নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে আজ জরুরি বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। যে জেলাগুলিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেখানে প্রশাসনিক প্রস্তুতি, ইভিএম এর পরিমাণ ও সংরক্ষণ ব্যবস্থা, ভোট কেন্দ্রের পরিকাঠামো, জনবল এবং আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ইরানে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের প্রতিরক্ষা বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, আইআরজিসি বিভিন্ন বন্দর এবং ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, হরমুজ, আসালুয়া, জেরোফেট, কেশমদ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক এবং লাভান এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই হামলায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত 50 জনেরও বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যোগাযোগ কেন্দ্র সহ অন্যান্য স্থানে হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর এবং মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ওপর ইরানের সাম্প্রতিক হামলার চেষ্টার জবাবেই এই আক্রমণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই হামলার জবাবে ইরান যদি কোন পাল্টা পদক্ষেপ নেয় তবে ওয়াশিংটন আরও কঠোর পদক্ষেপ করবে। এর পাল্টা হিসেবে ইরানের সেনা দাবি করেছে, জর্ডানের ক্যাম্প টিটিনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে। কুয়েতেও ইরান আক্রমণ চালিয়েছে বলে খবর। রাশিয়ার হামলায় ইউক্রেনে এক ভারতীয় সহ 12 জন প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের একাধিক শহরে হামলা চালানো হয়। নেপালের হরপাবানে বিধ্বস্ত এলাকাগুলি থেকে উদ্ধার হওয়া দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ নমুনা পরীক্ষার কাজ শুরু করেছে 19 সদস্যের ভারতীয় ফরেন্সিক দল। ভারতীয় দূতাবাস জানিয়েছে, কাঠমান্ডু উপত্যকার খুমালটারে নেপাল পুলিশ, কেন্দ্রীয় ফরেন্সিক বিজ্ঞান ল্যাবরেটরি এবং জাতীয় ফরেন্সিক বিজ্ঞান ল্যাবরেটরিতে এই পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হয়েছে। সেদেশের ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে ভারতীয় দলটি নমুনা বিশ্লেষণের কাজ করছে। এদিকে নেপাল পুলিশ জানিয়েছে, গত সন্ধ্যা পর্যন্ত 1,068টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 400টি মৃতদেহের কেবল আংশিক দেহাবশেষ পাওয়া

0: গেছে, ফলে মৃতদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এখনও 4,606 জনের কোনো সন্ধান মেলেনি। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বা ক্রিটিক্যাল মিনারেল নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করতে সম্মত হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্টের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর লক্ষ্য দুদেশের দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা। এদিকে ভারত ও বিশ্বব্যাংক প্রথাগত ঋণদানের ক্ষেত্রে বাইরে গিয়ে অংশীদারিত্ব আরও সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করেছে। এর মধ্যে পরিকাঠামো ক্ষেত্রে অর্থ যোগান, ডিজিটাল জনপরিকাঠামো, পর্যটন এবং বেসরকারি মূলধনের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাশভিলে G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন। নেপালে হরপাবানের বৃষ্টিতে বিহারের সীমান্তবর্তী জেলাগুলিতে বন্যা সতর্কতার মধ্যে ভাঙরপুরে গঙ্গার ব্যাপক ভাঙনে উদ্বেগ বেড়েছে। প্রবল জলস্রোতে খারিক ব্লকের শঙ্করপুর এলাকা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডের বেশ কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চণ্ডীগড়েও একই পরিস্থিতি বজায় থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। ইরানে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নেপালের হরপাবানে বিধ্বস্ত এলাকাগুলি থেকে উদ্ধার হওয়া দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ নমুনা পরীক্ষার কাজ শুরু করেছে 19 সদস্যের ভারতীয় ফরেন্সিক দল। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,068। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार प्रवेश राईबाट सुन्नुहोस्। पश्चिम बंगाल सरकारले आजदेखि सरकारी फाइलहरू अनि पत्रहरूमा अधिकारीहरूको पहिचान स्पष्ट गर्न अनिवार्य गरेको छ। यसको उद्देश्य सरकारी कामकाजमा पारदर्शिता अनि जवाबदेही बढाउनु हो। नयाँ व्यवस्था अन्तर्गत अधिकारीहरूले फाइलहरूमा हस्ताक्षरको साथ पूरा नाम अनि पदको मोहर लगाउन पर्नेछ। कार्मिक अनि प्रशासनिक सुधार विभागको सचिव अनुप अग्रवालले यस सम्बन्धमा निर्देश जारी गर्नुभएको छ। सरकार अनुसार धेरैपल्ट अस्पष्ट हस्ताक्षरहरूका कारण यो पत्ता लगाउन कठिन थियो कि फाइलहरूका लागि गरिएको निर्णयका लागि कुन अधिकारी जिम्मेवार छ। नयाँ नियमले जिम्मेदारी तय गर्न सहज हुनेछ। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले नवन्न सभागारदेखि पत्रकारहरूको पेन्सन बढाएर 5,000 रुपियाँ गर्ने र स्वास्थ्य बीमाको दायरा विस्तार गर्ने घोषणा गर्नुभएको छ। नयाँ व्यवस्था अन्तर्गत प्रिन्ट, इलेक्ट्रोनिक र अन्य माध्यमसित जुडेका पत्रकारहरूका साथै समाचार कक्षमा डेस्कमा काम गर्नेहरूले पनि लाभ पाउन सक्नेछन्। मुख्यमन्त्रीले आयुष्मान भारत र मुख्यमन्त्री स्वास्थ्य बीमा योजना अन्तर्गत राज्यका लगभग 1,900 सरकारी र निजी अस्पतालहरूमा पत्रकार उपचार सुविधा पाउने बताउनुभयो। देशभरिका लगभग 38,000 अस्पतालहरूमा पनि पत्रकार र उनीहरूका परिवारहरूले उपचारको सुविधाको लाभ लिन सक्नेछन्। यसमा बंगाल लगायत वेल्लोर, मुम्बई स्थित टाटा क्यान्सर अस्पताल, चण्डीगढ पीजीआई, हैदराबाद र बेङ्गलुरुका प्रमुख अस्पताल सामेल छन्। मुख्यमन्त्रीले स्पष्ट पार्दै भन्नुभयो, आयुष्मान भारतमा पहिले नै पञ्जीकृत भएका पत्रकारहरू र उनीहरूको परिवारले छुट्टै मुख्यमन्त्री स्वास्थ्य बीमा योजना कार्ड लिन पर्दैन। अवकाश प्राप्त पत्रकारहरूको पेन्सन पनि बढाएर 5,000 रुपियाँ प्रति महिना गरिएको छ। पहिले यो राशि 2,500 रुपियाँ थियो र लगभग 154 पत्रकारहरूले यो सुविधा पाइरहेका थिए। सबै प्रकारका पत्रकारहरूले योग्यताको आधारमा नयाँ योजनामा आवेदन दिन सक्नेछन्। मुख्यमन्त्रीले पत्रकारहरूको प्रेस अधिमान्यता कार्ड बारे पनि महत्त्वपूर्ण घोषणा गर्नुभयो। उहाँले स्क्रिनिङ समिति स्तरमा नयाँ प्राथमिकता कार्डका लागि आवेदन अनावश्यक रूपमा रोक्ने कुनै व्यवस्था नहुने बताउनुभयो। आगामी नगरपालिका चुनाव अघि पश्चिम बंगाल सरकारले सिलगढी नगर निगमको वार्डहरूको संख्या बढाउने ठूलो निर्णय गरेको छ। 31 अगस्त 2026 जारी गरिएको सहरी विकास तथा नगरपालिका मामिला विभागको अधिसूचना अनुसार अब सिलगढी नगर निगममा 63 वार्ड हुनेछन्। यसका साथै अब हालको 47 वार्डहरूको तुलनामा 16 वार्डहरूको बढोत्तरी हुनेछ। सरकारी अधिसूचना अनुसार यो निर्णय पश्चिम बंगाल नगर निगम अधिनियम 2006 को 7 अन्त

0: পক্ষীর আবাসস্থল এই ভারতভূমি। বৈচিত্র্যের মধ্যে ঐক্য রক্ষাই আমাদের ঐতিহ্য। 140 কোটির দিকে ধাবমান আমাদের ভারতীয়দের জনসংখ্যা, কিন্তু জনসংখ্যাই বলিয়ান হয়ে নয়, আমাদের উচিত মানব সম্পদের উন্নয়ন ঘটানো। বহু মনীষীর জন্মস্থল আমাদের পুণ্যভূমি ভারতবর্ষ।
1: হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়াই দুবাহু বাড়ায় নমি নর দেবতারি, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারি। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী যব মালাধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রী রে, এই ভারতের মহামানবের সাগর তীরে, কেহ নাহি জানি কার আহুবানী কত মানুষের ধারা, দূরিবার শ্রুতি এলো কোথা হতি সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবির চীন, সখুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আছি খুলে আছে দ্বার, সেথা হতি সবই আনি উপহার, দিবে আর নিবি মিলাবি বিলিবি যাবে না ফিরি, এই ভারতের মহামানবীর সাগর তীরে। রণধারা বাহি জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো, বন্ধন আসিবে তারাও আসি।

0: মহঙ্কার ধ্বনি হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী।
1: তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া।
0: সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা আজি দ্বার, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে।
1: সেই হোমানলে হেরু আজি চলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্য লিখা।
0: এ দুঃখ বহন করো মোর মন সোনরে একের ডাক, যত লাজ ভয় করো করো জয় অপমান দূরে যাক।
1: দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লোভিবে কি বিশাল প্রাণ, পোহায় রজনী জাগিচ্ছে জননী বিপুল নীরে এই ভারতের মহামানবের সাগর তীরে।
0: এসো হে আর্য,
1: এসো অনার্য,
0: হিন্দু মুসলমান

0: অতীত করো অপনীত সব অপমান ভার।
1: মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা।

আসমুদ্র হিমাচল ব্যাপী আমাদের জন্মভূমি ভারতবর্ষ। ভারতবর্ষ আমার দেশ, আমাদের দেশ। ভারতীয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলির অন্যতম। বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগে, বিভিন্ন জাতি, শক, হুন, পাঠান, মোগল এক দেহে লীন হয়ে গেছে আমাদের মাতৃভূমি ভারতবর্ষে। আমাদের গর্ব।

0: সুচতুর ইংরেজদের খুব বেশি সময় লাগলো না তাদের বণিকের মানদণ্ডকে রাজদণ্ডে রূপান্তরিত করতে। 1690 সালে জপ চার্নক সুতানুটি গোবিন্দপুর ও কলকাতা নিয়ে স্থাপিত করলেন তাদের প্রথম কুঠি। 1757 সালে বিশ্বাসঘাতক মির্জাফরের সহায়তায় লর্ড ক্লাইভ পলাশির প্রান্তরে পরাজিত করলেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে, আর এর সঙ্গেই অস্তমিত হল ভারতের শেষ স্বাধীন সূর্য।
1: জাগো জাগো অনশন বন্দি ও ঠোরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত, যত অত্যাচারে আজি বজ্রহানি, হাঁকে নিপীড়িত জনমন মুথিত।

আচার মূল সর্বনাশের এবে ভাঙিব এবার ভেদি দৈত্য কারা আয় সর্বহারা কেহ রহিবে না আর পর পদ আনত নব ভিত্তি পরে নব নবীন জগৎ হবে উত্থিত রে শোন অত্যাচারী শোন রে সঞ্চয়ী ছিনু সর্বহারা হব সর্বজয়ী এই সংগ্রাম মাঝ ওরে সর্বশেষের

0: শিক্ষিত মানব জাতি সমুত্থত।
1: অষ্টাদশ শতকে কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরে কোম্পানি পরোক্ষভাবে নিজেদের কাজের সুবিধার জন্য ইংরাজি শিক্ষা বিস্তারে মনোযোগী হয়। এতে মাতৃভাষা শিক্ষার ক্রম অবনতি হতে থাকে। ভারতীয় তথা বাংলার সমাজ জীবনে বহু কুসংস্কার ও পতনশীলতা দেখা দেয়। ঊনবিংশ শতকে এই স্রোতহীন বদ্ধ জলায় দেখা দেয় এক নতুন জোয়ার। আবির্ভাব হয় রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, হেনরি ভিভিয়ান ডিরোজিও নামক মানবরূপী দেবতাদের। 1857 সাল ইংরেজদের আগ্রাসী নীতির প্রতিবাদে সংঘটিত হয় মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। নেতৃত্বে

এগিয়ে আসে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, তাঁতিয়া টুপি প্রভৃতি নেতৃত্বরা। হিন্দু মুসলিমের ঐক্যবদ্ধতায় 1857 সালের 19 মার্চ মঙ্গল পাণ্ডের বিদ্রোহের মধ্যে দিয়ে শুরু হয় সিপাহী বিদ্রোহ।

0: মহাবিদ্রোহের রেশ কাটতে না কাটতেই ঘটে গেছে নীল বিদ্রোহ। ইংরেজরা ভারতীয়দের উপর নিষ্ঠুর অত্যাচার চালায়। ব্রিটিশ শাসন সম্পর্কে সাধারণ মানুষের মনে ঘৃণা দেখা দেয়, তাদের মধ্যে জাগ্রত হয় দেশাত্মবোধ।
1: কিসের তরে অশ্রু ঝরে, কিসের লাগি দীর্ঘ শ্বাস, হাস্যমুখে অদৃষ্টির করব মোরা পরিহাস, রিক্ত যারা সর্বহারা সর্বজয়ী বিশ্বে তারা, গর্বময়ী ভাগ্য দেবীর নয়ক তারা কৃত দাস, হাস্যমুখে অদৃষ্টির করব মোরা পরিহাস, আমরা সুখের স্ফীত বুকের ছায়ার তলে নাহি চরি, আমরা দুঃখের বক্র মুখের চক্র দেখে ভয় না করি, ভগ্ন ঢাকে যথাসাধ্য বাজিয়ে যাব জয় বাদ্য, ছিন্ন আশার ধ্বজা তুলি ভিন্ন করব নীল আকাশ, হাস্যমুখে অদৃষ্টির করব মোরা পরিহাস, হে অলক্ষী রুক্ষকেশী তুমি দেবে অচঞ্চলা, তোমার রীতি সরল অতি নাহি জানো ছলা কলা, জ্বালাও পেটে অগ্নি কণা নাই কোতাহি প্রতারণা, টানো যখন মরণ ফাঁসি বলো না কো মিষ্ট ভাস, হাস্যমুখে অদৃষ্টির করব মোরা পরিহাস, ধরার যারা সেরার সেরা মানুষ তারা তোমার ঘরে, তাদের কঠিন শয্যাখানি তাই পেতেছ বোদের তরে, আমরা বর পুত্র তব যাহাই দিবে তাহাই লব, তোমায় দেব ধন্য ধ্বনি মাথায় বহি সর্বনাশ, হাস্যমুখে অদৃষ্টির করব মোরা পরিহাস, যৌবরাজ্যে বসিয়ে দিই মা লক্ষ্মী ছাড়া সিংহাসনে, ভাঙা কুলই করুক পাখা তোমার যত ভৃত্যগণে, দগ্ধ ভালে প্রলয় শিখা দিক মাই কি তোমার টিকা, পরাও সজ্জা লজ্জাহারা জীর্ণ কণ্ঠা ছিন্ন বাস, হাস্যমুখে অদৃষ্টির করব মোরা পরিহাস।
0: ১৯০৫ সালের ১৯শে জুলাই লর্ড কার্জন আমাদের মাতৃভূমি ভারতবর্ষকে ত্রিখণ্ডিত করার ঘোষণা করেন। গর্জে উঠল সমগ্র ভারত।
2: মোরা

বিবেকানন্দ জাতিকে সাহস দিয়ে বলেন, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরা নিবোধত, ওঠো জাগো নিজ প্রাপ্য বুঝে নাও। বঙ্কিমচন্দ্র তাঁর আনন্দমঠ উপন্যাসে জাতিকে শেখালেন, দেশমাতা হলেন মা, দেশপ্রেম হল ধর্ম, দেশ সেবা হল পূজা। তিনি বন্দে মাতরম ধ্বনিতে মাতৃবন্দনা করলেন।

যেমন নিরুপদ্রব প্রতিরোধ এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলন। নিরুপদ্রব প্রতিরোধ আন্দোলনে যারা বিশ্বাস করতেন, তারা বয়কট স্বদেশীর মাধ্যমে সরকারকে অচল করে দেওয়ার জন্য আহ্বান জানান। অপর গোষ্ঠী মনে করতেন, বয়কটের মাধ্যমে দেশের স্বাধীনতা আনা যাবে না। তারা ডাক দিলেন

বাংলার সকল স্থানে বয়কট আন্দোলন ছড়িয়ে পড়ল। বিলেতি কাপড়, লবণ, চিনি, সিগারেট, কাঁচের চুড়ি প্রভৃতি সকল দ্রব্য বয়কট করা হয়। অহিংস ও সহিংস আন্দোলন বিস্তৃতি লাভ করে, বাংলার সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ল আসমুদ্র হিমাচল ব্যাপী ভারতবর্ষে। হিন্দু মুসলমানের ঐক্য বজায় রাখতে রবীন্দ্রনাথ আয়োজন করলেন রাখি বন্ধন উৎসবের।

0: আমার দেশ।
1: স্বাধীনতা আন্দোলনের সেই উত্তাল দিনগুলো অপসারিত হয়ে অবশেষে এলো সেই শুভক্ষণ, 1947 সালের 15ই আগস্ট, দিল্লির লাল কেল্লায় ব্রিটিশ ইউনিয়ন জ্যাকের বদলে স্বাধীন ভারতের উত্তাল হাওয়ায় উঠতে লাগলো ত্রিবর্ণ রঞ্জিত।

পরিবেশিত হল স্বাধীনতার সুরে সুরে, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও দ্বিজেন্দ্রলাল রায়ের রচনায়। এতক্ষণ দেশমাতৃকাকে গানে কবিতায় শ্রদ্ধার্ঘ জানালো রাজন্যা বন্দ্যোপাধ্যায়, রক্তিমা বর্মন, সমৃদ্ধি মণ্ডল, হিতৈষী পাল, অক্ষিতা বোস ও অহনা দত্ত। তবলায় সঙ্গতে ছিলেন উৎপল দাস এবং সিনথেসাইজারে মনোরঞ্জন দাস। ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে আমাদের এই বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠান স্বাধীনতার সুরে সুরে? হাতে কিন্তু আর একটুও সময় নেই, আমাদের ঘরে ফিরতে হবে, আবারও কথা হবে, গান গল্প কবিতা হবে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবে, আবার আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম। আজকের আসর এখানেই শেষ করছি।

0: উদ্ধারকারী ভারতীয় বিমান নেপালে পৌঁছেছে। বিমানটিতে সুড়ঙ্গ থেকে উদ্ধার করার কাজের জন্য বিশেষ সরঞ্জাম সহ 11 সদস্যের উদ্ধারকারী দল এবং 5.5 টন জরুরি ওষুধ রয়েছে। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,127। এখনও নিখোঁজ প্রায় 4,900 জন। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ধ্বংসস্তূপের মধ্যেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। আজ দেশের সংসদে বক্তব্য রাখতে গিয়ে নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ জানান, এই বন্যা হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির জন্য বড় সতর্কবার্তা। এই দুর্যোগের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব গ্রহণের আহ্বান জানান তিনি। বিশেষজ্ঞদের তথ্য উদ্ধৃত করে তিনি জানান, হিমালয়ের উঁচু অংশের বরফ ও পাথরে ধসের ফলে এই ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শাহ জানান, বিপর্যয়ে রসাতুয়া, নোয়াকোট এবং ধাদিং এই তিনটি ক্ষতিগ্রস্ত জেলাতে শুধু ধ্বংসলীলা চলেনি, বরং পুরো দেশ এক চরম সংকটের মুখে পড়েছে। তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আর্থিক সহায়তা অনুমোদন করেছে। দুর্গত এলাকাগুলিতে আগামী 3 মাসের জন্য দুর্যোগ পীড়িত অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ছত্তিশগড়ের রায়পুরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক সেবন না করা এবং অন্যদেরকেও মাদক সেবনে উৎসাহিত না করার আহ্বান জানিয়েছেন। ছত্তিশগড়কে নকশালমুক্ত করার প্রচেষ্টার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সায়ের প্রশংসা করেন। বায়ুসেনার পশ্চিম কমান্ডের প্রাক্তন কমান্ডিং অফিসার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের প্রথম সিইও নিযুক্ত হয়েছেন। অযোধ্যার মণিরাম দাস ছাউনিতে ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্যগোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নবনিযুক্ত সিইও শ্রীরাম মন্দির চত্বরের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা এবং মন্দির সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বভার সামলাবেন। ট্রাস্টে 3 জন নতুন সদস্য নিয়োগ পেয়েছেন। এরা হলেন অযোধ্যার বরিষ্ঠ আইনজীবী মদন মোহন পাণ্ডে, দিল্লির মহেশ ভাগচান্ডকা এবং অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর নির্মলা যাদব। ট্রাস্টের তরফে কৃষ্ণমোহন জানান,
1: চর্চা করকে নিশ্চিত হওয়া এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র জি কো সেবানিবৃত্ত হো চুকে হ্যায়, ইনকে বারে মে মুখ্য কার্যকারী অধিকারী কে পদ পর নিযুক্তি কে লিয়ে বিচার কিয়া যায়। ইনকে বারে মে থোড়ি আপকো জানকারি মে দেনা চাহুঙ্গা। জো অপারেশন সিন্দুর হুয়া থা, অপারেশন সিন্দুর মে এয়ারফোর্স কি ভূমিকা বহুত মহত্বপূর্ণ থি। উস অপারেশন সিন্দুর কি ভূমিকা মে ও কমান্ডার ইন চিফ থে।
0: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ বলেছেন যে জাতীয় নিরাপত্তা, কৌশলগত স্বায়ত্তশাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে শক্তি নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। নতুন দিল্লিতে পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত 6ষ্ঠ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বক্তব্যে তিনি ক্রমবর্ধমান স্বনির্ভর, দেশীয়, সাশ্রয়ী এবং প্রযুক্তিগতভাবে উন্নত শক্তিক্ষেত্রের ওপর জোর দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাশভিলে আয়োজিত G20 অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের ফাঁকে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৈঠকে মূলত বিশ্ব অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট এবং ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে। IMF প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা ভারতের শক্তিশালী অর্থনৈতিক পারফরমেন্স এবং মজবুত ভিত্তির ভূয়সী প্রশংসা করেন। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCRA ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB+ থেকে বাড়িয়ে A- করেছে। ভারতের দৃঢ় অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি স্থিতিশীল আর্থিক পরিকাঠামোর কারণেই উন্নতি বলে সংস্থাটি জানিয়েছে। আজ এক সরকারি বিবৃতিতে JCRA জানিয়েছে, শক্তিশালী ব্যক্তিগত ভোগ ব্যয় এবং সরকারি বিনিয়োগের সহায়তায় ভারতীয় অর্থনীতি 7% বেশি বৃদ্ধির হার বজায় রেখেছে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। দীর্ঘদিন কেটে যাওয়া সত্ত্বেও এই ঘটনায় কোনো FIR নথিভুক্ত না করায় মুম্বাই পুলিশের ভূমিকা তীব্র সমালোচনা করেছে আদালত। বিচারপতি সারং কোতোয়াল এবং বিচারপতি রঞ্জিত সিনহা রাজা ভোঁসলের ডিভিশন বেঞ্চ এদিন স্পষ্ট জানান, ঘটনার তদন্ত

0: নির্দিষ্ট কাল ধরে ঝুলিয়ে রাখা যায় না। নিরপেক্ষ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত সুনিশ্চিত করতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া প্রয়োজন। উল্লেখ্য, 2020 সালের 8ই জুন মুম্বাইয়ের মালাড এলাকার একটি আবাসনের 12তলা থেকে পড়ে প্রাণ হারান দিশা সালিয়ান। এর ঠিক এক সপ্তাহ পরে 14ই জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কেন্দ্রীয় সরকার 2024 সালে তেনজিং নোরগে জাতীয় সাহসিকতা পুরস্কার ঘোষণা করেছে। সাহসিকতার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দিতে এবং কঠিন পরিস্থিতিতে সহনশীলতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, দলগত কাজ ও দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা গড়ে তুলতে এই পুরস্কার দেওয়া হয়। মোট 4টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। নির্বাচিত ব্যক্তি একটি স্মারক, শংসাপত্র এবং 15 লক্ষ টাকা পুরস্কার মূল্য হিসেবে পাবেন। পাঞ্জাবের সরকারি আধিকারিকদের বদলি এবং পদোন্নতিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে শাসক দল আম আদমি পার্টির তীব্র সমালোচনা করেছে বিজেপি। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন, রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের বদলি এবং পদোন্নতির ক্ষেত্রে একটি নির্দিষ্ট রেড চার্ট মেনে করা হচ্ছে।
1: মুখ্যমন্ত্রী ভগবন্ত মান কো পাঞ্জাব কি জনতা কো উত্তর দেনা পড়েগা। আপকে ইশারো পর জব ইয়ে ক্যাশ ফর ট্রান্সফার ঘোটালা হো রাহা হ্যায় তো ইসকা কিং পিন অরবিন্দ কেজরিওয়াল হ্যায় ইয়া নাহি বাতাইয়ে।
0: ঝাড়খণ্ডে H1N1 সোয়াইন ফ্লু ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক আকার নিয়েছে। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী গত এক মাসে রাজ্যে মোট 36 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 18 জনই শিশু এবং কিশোর কিশোরী। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য জুড়ে সমস্ত বড় হাসপাতালকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সন্দেহজনক রোগীদের দ্রুত পরীক্ষা ও সঠিক চিকিৎসার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে 3000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা 6100-এরও বেশি। সেদেশের সরকারের তরফে প্রকাশ করা সর্বশেষ তথ্য অনুযায়ী এটি এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব। বর্তমানে এই প্রাদুর্ভাবের জন্য দায়ী বিরল বুন্দিবুগীয় ভাইরাস স্ট্রেনের জন্য নির্দিষ্ট কোনো অনুমোদিত ভ্যাকসিন বা চিকিৎসা এখনও নেই। চীন মাস্টার সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের কিদাম্বি শ্রীকান্ত এবং তানবি শর্মা সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। শ্রীকান্ত আজ ভিক্টর লাইয়ের মুখোমুখি হবেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে পাঞ্জাবের 17 বছর বয়সী তানবি শর্মা পরবর্তী ম্যাচে জাপানের টোমাকো মিয়াজাকির বিরুদ্ধে খেলবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করেছেন। ভারত বন্যা দুর্গত নেপালকে সব রকমের সহায়তা পাঠাচ্ছে। খবর এখনকার মতো এই পর্যন্তই।